0: সগল নদী ওয়াটসালে হেলথ কেয়ার এন্ড ডায়াগনোস্টিক সুরখেত রোড নেপালগঞ্জ সম্পর্ক 9805325568
1: হায় কে গর্নে হলা আব সুগার পনি বর্দৈ ছ থাইরয়েড কো সমস্যা অজ ছুট্টাই ছ কতি ঠাউমা দেখায় তর ভয় না
2: এ তিমি এতি চিন্তিত কি না কি ভয় ফেরি
1: কি ভনে নি ডাক্তারলে মলাই হারমোন কো সমস্যা ছ ভন্ন ভয় অনি তেসেমা বচন হুদা মলাই ঝন টেনশন ভইরয়েকো ছ
2: এ আব চিন্তা লিনু পর্দৈন মইলে রামরো খবর শুনেকো ছু
1: কস্তো খবর
2: আব প্রত্যেক দিন সুগার থাইরয়েড তথা হারমোন রোগ কা বিশেষজ্ঞ ডাক্তার অলতাবান রাহি এমডি ইন্টারনাল মেডিসিন টিইউ এন্ডোক্রাইনোলজিস্ট স্যার গঙ্গারাম হসপিটাল দিল্লি ইহান নাই সেবা দিন হুনছ
1: এ সাচ্চই
2: অজে শুন মহিলা বাজোপন তথা নিসন্তান রোগ সম্বন্ধি পনি প্রত্যেক দিন চেক যাঁচ তথা পরামর্শ সেবা পনি উপলব্ধ ছ
1: এ তো তো ঝন রামরো
2: হো নি ডাক্তার পুনম আচারী এমবিবিএস এমডি কেইউ IVF স্পেশালিস্ট ইন্ডিয়া র ডাক্টর সুরজ রাজ ভট্টরাই MBBS MSKU বরিষ্ঠ কনসালটেন্ট জেনারেল তথা ল্যাপ্রোস্কোপিক সার্জন বাট সেবা পাইছ
1: বুয়া অব তো মলাই ধেরে ঢুক্ক লাগে
2: অজে আরু সেবা রূপনি ছন দৈনিক ওপিডি সেবা গুণস্তরীয় ফার্মেসি সেবা ভিডিও এক্সরে এক্সরে ইসিজি তথা সম্পূর্ণ প্যাথোলজি সম্বন্ধী যাঁচ সেবা
1: ইউ তো পুরা প্যাকেজ জস্তই ভয় নি
2: हो त अब ढिला नगर जाऊ आजै गइहाल उपचार गर्न
1: हजुर आजै सम्पर्क गर्नुहोस् सुपर पोलिक्लिनिक एन्ड डायग्नोस्टिक सेन्टर बिपी चोक नेपालगञ्ज फोन नम्बर 081531860 र 081531861
2: अब चिन्ता होइन समाधानको सही ठाउँ सुपर पोलिक्लिनिक